আইন নুসিচান ইয়াকথু থিংবেরেন নিং সংচোকনু কেয়ংবা লিগাপি সংবা খেমলাবা খেমলামা ও আসেবারু মিডিয়াম ওয়েভ নানসিং নেছি থিবোং সুমসি তেপকা তুকসিনু সি মিটার সাইনসিং থিকো নানসিং লিসিয়াং লিসিগি লহর চো কন কান্দক ইংসিবং হিমলো ইয়ামো কন্নু তংতং কঞ্জনজঙ্গা এফ এম নানসিং থিকং সুমসি মিটার ওয়াং আঘেপসুমলা আফত আইন নাজিরি তংবে হ্যাচিং নেছি আং নিবোং তুকসি মে লাভারেন ইয়ানি থিবোং সুমসি খেকসুবা ইয়েন আল কপমো ইংসেবুংবা মোকলেপ ইসিক ngasi মুক্তে আল নুসিচান ইয়াকথুংরে থিমবে হেকসিন কন্নু তংদং নিউজ অন এয়ার আপং খেমা সুক্তেতলো আয়েনবা থিমবে সিগং ইংঘং সাবচেংনো থিকনেছি সামমেগেন সামলো খেপসুম কন কান্দক ইংসেবুং হিমলো আল তেংগপিবা ইংগং সুনিতা ইয়াকথুংমালাম খেপসুম মিপমা সুমসি সাপ্পি সুখিম কলাকার ভরুসা সম্মেলন রেন লাগি আইএন ইউকি জেচুমলুং মেয়ুখুয়াং ভা কন থিম্বে ইন সুখিম চু সাকথিম নু থাকলা থোবুদিম নু সুখিম হাঙ্গেম পাংদেম বা চেহাং দোক পাহার নু মেদংসিম নাং কন থিম্বে কেয়ুংবা মেবুখেয়াং ভা কন কলাকার সম্মেলন ইন ইয়ানি থিবোং লিসি নু থিবোং ngasi খারাক তংজেম মেজুগুয়াং ভা ইয়ানি থিবোং নেছিরে কাসিলিং সহাঙ্গিমু চুকসি চুমলুং থিক মেয়ুখুয়াং ভা কন চুমলুংমু লাচেন মঙ্গান বা এমএলএ তুতু সামদুপ লেপচানু মারুম সহাংমি বা তুতু আর তেলং নু ওয়ে ইয়াপমিহা মেজুপসে আং মেমেন্দু আং ভা কন চুমলুংন থে আং মেয়ুখু আং ওয়ে ভেলে সাংভেন লংঘেকমা তরংন হারা চোকমা কেরবা পান সমদং মেয়ুখু আং ভা আতিনিন তরামচু মেপনাবা তেনোবা তরংন ওয়েংলেং বা চোকমা কেরবা পান সমদং চুমলুং পোখে আং ভা মিপমা নিয়ুক্তি কেন্দ্র আতিনিন দেউরালিমু প্রধানমন্ত্রী ইয়াকপং ওয়া বা তেমধা থিম্বে ইন কুসং লসু আং ভা কন থিম্বে ইন বারবিকিউ নেশন হসপিটালিটি বাহারে মেমেন্দু বা ওয়া কন থিম্বে রে ইয়েক পা ইচুন থে ওয়েবে ভেলে ইয়াম্বক রে লাগি আতিনিন ওয়াপমা ই কেবং বা তরে তোমা ইয়াম্বক থকিয়াম সিরা পিমা কুজোক তংসেপ ওয়া নু খিজাক চংমা

আগেব সুবলা আবছে পালাম সামলু সামেপা কুসুহং ইয়াকথংটে কুইগ্লাও চুরে আলো সাফাদিক সাকথিমিবা থিমবে ইন নাপসুমং সাপচেংথি খেপসুম সাপচেংলেন থামিংবা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ইন ইন্ডিয়া বা হাঙ্গেম রেলতুবা নিংসে ক্রু কন নিংসে কিন আফালে ইয়া চারেন সঙ্গেন ওয়া পুং আতিনিন ইয়ংনিম বা চিংজাং ওয়া পুঙিলে ইয়ংসা লিবা তংসেপ মেমেতুসি কনকে বা তংসেপরে চুগুলে ইয়ানঘন বা হাতলুমো সারিকে সুরুবা পোখিয়াং ওয়া কন নিংসে কিন ইন্ডিয়ামো হেনচিং নেছি থিবোঙং তুকসি লাভা ফেব্রুয়ারি রেন ইয়ানি থিবোঙং ইয়েছি রে ইয়ামনারহন মেজুগুয়াং ওয়ে কন নিংসেক মো ইয়াং ইং কের পাহারে লাগি শেখাদিং বা সুকলিক তংসেপ নেছি কাকওয়া খারিফ লেন লাগি হেকেরিকে রবিরেন লাগি থিকং কুখেলেক ওয়ে ngasi kakwa in lengsangwa ba nu yan ghon waren lagi kakwa mevokuang atin we yang ing lob ma tenule atiti sullik kakwa hungma ke bong ba pung konkeva ningsekin ani iksa khambe ku to khe sukhe chok chanu ke yung ba atinin yang ghon chok khune ku hingma no ke dawa fen hindok ren yemmo কনকেবা নিংসেকরে সারিকে কুভা চৌগু থিয়াং ভেলে ওয়ে তেনলাম্বা ইয়াং ইং লু আংখনে কুয়াম্বক চৌগুলে ইয়ারি কাকওয়া হুংমা কেবং বা পং কর খুনে হাঙ্গেন লাম্বা ইয়াং ইং লুনি ভগর খুনে সুল্লিক্রক হুংমা কেবং বা পং কন নিংসে কিন লক্ষ্যে এগং কেবং বা নো হিন্দুক ইয়া ফ্যান হিন্দুক হামো কুভা কেবি বা লথিক হিংবা তংসেপ রু কন তংসেপিন ঠিক নেছিরেন লাগিরক মেনং কেরেক মেনছাম ইয়াবমি থকসা পেসা কেরেক চিখোক বা হারেন লাগিরু কন কেবা নিংসেকিন মাতুমি হাং রে লতু আং আনি মেনছাম ইয়াবমি রে হিংমনো ইয়ারি কুভা চৌগু আং বা বা খোধে আ আলোবা কন কোয়েমো অমেপ মেলে থেসং মেনছাম ইয়াপমিলে মেজোকিলে সিংনাতে মেলতু আং মেজুগু খেন ইয়ামিলে কন নিংসেক লাম্বাই সিংনাত লব মা সারিকে সুরুবা পোখিয়াং ওয়া হেকিলে চোগলে কন কে বা নিংসেক ইন ইন্ডিয়াবা মাতুমিহাং রে লতু আং সারিকে সুরুবা পোখিয়াং ওয়া কন্নু সুসরি ইয়ারিক সাবা ওয়া ইয়া হুকিবা আং পিরুসি আং ওয়া খেন থেভি ভেলে আফালে নামলাং মা ওয়াধু খা অদিং নু ওয়েহুকি হেকেদং বা ফ্যান হিন্দু কিলে তেরু ইলে কনকে বা ফ্যান হিন্দু খামো মা তুমি হাং রে কুভা আং পিরুসি অকেদং বা নিংসেক রে চুগলে মেনছাম ইয়াপমি রে হিংমনো থোবদিম বা নু ইয়ংসা কুন্ধেরক মেনং আখেন ইয়রিক পরিক পা চাহা বা কেজোক পা ইয়াম্বক হামো ইয়রিক সুরু বা চৌগু আং বা তান্দিক কেধাং বা মেনছাম সা এ হারে হিংমনো ইয়রিক সুরু বা চৌগুর তেরু কুসং কুসং নো বা নো বা লামহা ওসেন চৌগুর তেরু নো বা নো বা ইয়াম্বক হা লন রপে কেরেক মেনছাম ইয়াপমি হারে ইয়াম্বক কং মেঘোসুর মেদে

আগেপ সুমলা অবচ্ছে সামেগিন সামলো চুরে আল ইমং খেমলা খেমলামা চুরে তগি ওই সামেগিন সামলো সামেপা কুসং একথংরে কুইক্লাও তোদংলা পাতা খেপসুমং নিংবা তামসুম।

0: আলু খারা কাকেব সুমলা বছে নুচিচান ইয়াকথুং থিমবি আলো ইংচেবং বা মুকলেপ ইসি কিউনচিপা নাসি মুক্তেং সুমবং পে মুক পেক মাইকু আলো আনিগিয়াং কপমনু তান্দি খারাকলে লাগি সেমুই নাক টিকে আলো সফাং পাঙ্গেন মিন্তু মুদেন থিমবে হেকসিন সেমুই সেবারো
1: কুজু জাবো দে লুঠিখা গা তুই ফিছাম দে চিকা ছুচে আদি ফি পাঙ্গি মেতু দে জো বি লিম নংল গা সুয়ে মিডিয়াম ওয়েব কে মিটার নিগা চুইসুম চুজার খেসুম দি কিলো হাস চিক জিপা জে দা এফ এম কাজে জেঙা মেকা হাস গিয়া দা সুম দি নিউজ অন ইয়র এপস লে পাঙ্গি মেতু দে জো বি লিম খ্যাপটা সেমনা তু ই ধারিং জা লাগ নামল মে ফতা লই দৌ জিপে গে গেরে ঠু ছিলিং নি তো সুচাঠু লই ইঞ্জি দৌ আপে গে ছে চুসুম ই গাছি লিম নামলো গা সুসুজে নাওয়া থাই সিংখাম লে গচুক তুই সেমনা